ক্ষেমন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ পরীক্ষাফল ঘোষণা করবার সহিতে ফলাফল পুস্তিকাকে উন্মোচন করেছেন। 16টা বৈষয়িক বৃত্তিগত পাঠ্যক্রম লাগি কম্পিউটর আধারিত পরীক্ষা রাজ্য 30টা জেলা সহিতে কলকাতা, পাটনা ও রাঁচির 9টা কেন্দ্র ন করা যাইতিলা। বি ফার্মাথি শুভাংশু সুতার, এলিটেক থি অরুণ কুমার জেনা, এমবিএ থি ত্রিবিক্রম প্রধান, এমসিএ থি নরেন পাত্র আউ এমটেক থি স্বাগত কুমার বেহুরা পহেলা ঠানে রহিছন। গলা মে 4-10 তারিখ তক হেইথিবা পরীক্ষা থি মোট 92,628 জন পরীক্ষার্থী পরীক্ষা দেইথিলে। ই মাস 3 নম্বর হপ্তানু কাউন্সেলিং বোল হেবা। ভুবনেশ্বর বিধানসভা পরিসরন আজ শহীদ বিরসা মুন্ডাঙ্ক তিরোধান দিবস কার্যক্রম হবা। বাচস্পতি সুরমা পাড়ি, মন্ত্রীমণ্ডলর সদস্য, বিধায়ক ও অলগা অতিথি মানে কার্যক্রম থি যোগ দেইকরি পরিসরন থিবা শহীদঙ্ক প্রতিমূর্তি থি মাল্যার্পণ করবে। আকাশবাণীর 90 বছর পূর্তি অবসরে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র তরফ জিল্লা টাউন হল নবতী গৌরবান্বয়ী সুগম সঙ্গীত সমারোহ আ সম্বর্ধনা সভা হয়ে কার্যক্রমটি অতিরিক্ত জিল্লাপাল তন্ময় কুমার দরওয়ান মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে আকাশবাণী ইতিহাস ও জনসম্পর্ক বাবদে কে অবসরে নিয়মিত শ্রোতা চিত্রসেন সবর, মনোজ পটেল, সীমাঞ্চল সবর, ক্ষমাসাগর সাহু ও বরিষ্ঠ কলাকার শশাঙ্ক শেখর মহাপাত্র সম্বর্ধিত করা। ইতার সহিত নাকরা কণ্ঠশিল্পী মানে সঙ্গীত পরিবেশন করেছিলেন। রাজ্য সরকারঙ্কর 2 বছর পূর্তি অবসরে দেবগড় জিল্লাপালঙ্কর বিকাশ ভবন সম্মেলনী কক্ষেন জিল্লাপাল কবীন্দ্র কুমার সাহুঙ্কর অধ্যক্ষতাতি 2 নম্বর প্রস্তুতি বৈঠক হয়ে সরকারঙ্কর 2 বর্ষর সফল কার্যকাল পূর্তি উৎসব আ বিকাশধারা ওড়িশা সারা শীর্ষক কার্যক্রম জিল্লান আইবা জুন 12 তারিখ নু মূল হেবা। পানিপাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইহাদে দেশের কেতেটা রাজ্য ন পৌঁছিছে। গুজরাট ছড়া দেশের অলগা রাজ্যে প্রাক মৌসুমী বর্ষা দেখবারকে মিলিছে। সেড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আইবা 3 দিন ভিতরে রাজ্যের কিছুটা ইলাকা ন পৌঁছিবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আকলন করা যাইছে। ইতার সহিতে কালবৈশাখীর বলে আইবা 24 ঘণ্টা ভিতরে সুন্দরগড় ঝারসুগুড়া সহিতে রাজ্যের 11টা জিল্লা ন জবর ধোকা গড্ডি সাঙ্গে বর্ষা হবা বলে পানিপাগ কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। গলাকাল টিটলাগড় 42 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাইথিবার বেলে বৌদ্ধন 41.5, বলাঙ্গীর 41.1, ভবানীপাটনা 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা যাইথিলা। এছরি আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 থি। জুহার।

0: years in a option. So Samanku Jatanta group of a delay, Kimba, Harakyo, Dore, Kimba, Unganyo, Railway, Telvi, Dore, Chams, Milwa, and for exposure to that. Sethile, Ame, the Kabaddi team deal bonichu, our Se Kabaddi team da, who permanent Rokmo in the village. Our Taku, Pura Bharat Bosor, who is greater Kabaddi. লক্ষ্য আমার পিলামানে আগু বড়ুন কবাডিরে তো এইথির লাগি মানে আমি এই কবাডি টুর্নামেন্ট করুছি তারপরে ফুটবল একাডেমি জানিছেন তারপরে আমি গোটে কবাডি একাডেমি বি করবার লাগিছি আর আপন মানে জানিকরি আউ গোটে খুশি হেবে যে কুঞ্জিন পড়ারে গোটে কবাডি স্টেডিয়াম বি আমি বানাবার লাগি যাওছি ওড়িশা সরকারের অর্থরে গোটে কবাডি স্টেডিয়াম বি যার মানে বহুত জলদি আমি সুফল পাবি যাচ্ছি তো আমি এটাকে জাতীয় স্তরের গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও নির্দিষ্ট প্রত্যেক বর্ষ করিপার সেগি আমি মানে চেষ্টা করছু আর দীর্ঘদিন এটার আকার আরও বড়াই বহুত বড়িয়া যেটা কবাডি প্রতিযোগিতা হওয়া সেগি চেষ্টা করছু
1: মিয়াজাকি থাই বানানা রেড আইভারি সুবর্ণরেখা দশেরি লঙ্গেডা আম্রপল্লী মল্লিকা হেমসাগর গোলাবকাশ বাইগণপল্লী সুন্দরী কেশর নীলাচ হ শ্রোতাবন্ধু এসব হচ্ছে দেশী এবং বিদেশী বিভিন্ন আম্ব কিসমর না সম্বলপুর সহরর জেল ছকস্থিত আহার কেন্দ্রে আয়োজিত গাঁ আম্ব পসরারে মিলুছি এসব আম্ব এবে চালিছি আম্ব ঋতু সম্বলপুর জেলার উৎপাদিত আম্ব সাউদি আরব জাপান আমেরিকা আদি বজারক রপ্তানি করা যাওতিবা বেলে এবে সহররে চালিছি স্বতন্ত্র বজার গাঁ আম্ব পসরা সিধাসলক চাষীঙ্কঠারু উৎপাদিত কেমিক্যাল মুক্ত আম্ব এঠারে বিক্রি করা যাওছি সম্বলপুর জেলা প্রশাসন ও ওরমাসর মিলিত সহযোগে এর আয়োজন করা যাইছি সম্বলপুরর বিধায়ক জয়নারায়ণ মিশ্র জেলাপাল সিদ্ধেশ্বর বলিরাম বুন্দার এবং সম্বলপুর মহানগর নিগম আয়ুক্ত রিহান খত্রি প্রমুখ উপস্থিত রহি জুন পাঁচ তারিখ দিন এহাকু আনুষ্ঠানিক ভাবে শুভারম্ভ করে এই মেলা জুন এগার তারিখ পর্যন্ত চালিব প্রতিদিন সকাল আটটার রাতে আটটা পর্যন্ত সর্বসাধারণ এহা খোলা রহিব বলি সূচনা মিলিছি আসন্তু শুনিবা আম্ব পসরা সম্পর্কে বিক্রেতা এবং গ্রাহকঙ্ক প্রতিক্রিয়া
2: বহুত খুশি লাগলা আজ্ঞা আমি গাঁ গলিরে চাষ করছু আর গাঁ গলিরে বিকবার দ্বারা বহুত কম পয়সার বিকুতলু কিন্তু আসবার দ্বারা বেশি পয়সার বিক্রি করছু মোর গাঁ হচ্ছে বর্ষেরে জেনপালি গ্রাম পঞ্চায়েত ব্লক হচ্ছে জুজুমুরা আর মুই হাজারে গছ যোগাইছে বিভিন্ন ধরনের গছ যোগাইছে আর পাঁচশো তার আরম্ভ করে আমার মেয়াজাকি ব্ল্যাকটা আছে কিং অফ চকাপাত আছে বনানা ম্যাঙ্গো আছে এতে অঠরটা কেউ কুড়িটা ভ্যারাইটির যোগাইছে আর আইনজিলি এমনি বহুত খুশি লাগলা আর বহুত রেট রে বিক্রি
1: এনেই সম্বলপুর জেলাপাল তাঙ্ক প্রতিক্রিয়া দেই কহিছন্তি
3: আম সম্বলপুরে যো ম্যাঙ্গো ফেস্টিভাল গাঁ আম্ব পসারা করা যাচ্ছে বিভিন্ন চাষী মানে তাঙ্কর আম্ব যো গাঁরে হচ্ছে ତାକୁ ଏଠି ଆମର ସମ୍ବଲପୁରବାସୀଙ୍କ ପାଇଁ ସହରବାସୀଙ୍କ ପାଇଁ ବିକିବା ପାଇଁ ଆଣିଛନ୍ତି ଏହାର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ରହିଲା ଆମ ଜିଲ୍ଲାରେ ଯୋଉ ଭେରାଇଟିଜ୍ ହଉଛି ସମସ୍ତଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଟା ଓରିଜିନାଲ ଯେମିତି ରହୁଛି ସେହି ହିସାବରେ ତାଙ୍କୁ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚାଇବା ଅର୍ ତା ସହିତ ଆମର ସମ୍ବଲପୁର ଆମ୍ବ ବିଭିନ୍ନ ଦେଶରେ ମଧ୍ୟ ଯାଉଛି ଯେମିତି ୟୁଏରେ ହଉ କି ଅଲଗା ଅଲଗା କଣ୍ଟ୍ରିଜରେ ମଧ୍ୟ ଆମେ ଏକ୍ସପୋର୍ଟ କରୁଛୁ ତ ୟାର ଗୋଟେ ଡିମାଣ୍ଡ ୟାର ଯୋଉ ଆଗ୍ରହ ଅଛି ସମ୍ବଲପୁରରେ ବଢୁଛି
1: ଜୁନ୍ ମାସ ଛଅ ତାରିଖ ଦିନ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝି ସମ୍ବଲପୁର ଗସ୍ତରେ ଆସିଥିଲେ ଏ ଗସ୍ତ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ସେ ସମ୍ବଲପୁର ଫୁଟବଲ ଏକାଡେମୀ ପରିଦର୍ଶନ କରି ସେଠାରେ ଭିତ୍ତିଭୂମିର ବିକାଶ ଓ ଆଧୁନିକୀକରଣର ମାନକୁ ପ୍ରଶଂସା କରିଥିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସହ ପଞ୍ଚାୟତିରାଜ ମନ୍ତ୍ରୀ ରବିନାରାୟଣ ନାୟକ ସମ୍ବଲପୁର ବିଧାୟକ ଜୟନାରାୟଣ ମିଶ୍ର ରାଜ୍ୟସଭା ସାଂସଦ ମନମୋହନ ସାମଲ ରେଙ୍ଗାଲିର ପୂର୍ବତନ ବିଧାୟକ ନାଉରୀ ନାୟକ ପୁଲିସ ଆଇଜି ହିମାଂଶୁ ଲାଲ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାପାଳ ସିଦ୍ଧେଶ୍ୱର ବଳିରାମ ବନ୍ଦର ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ ପରେ ସନ୍ଧ୍ୟାରେ ସର୍ବଭାରତୀୟ କବାଡ଼ି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ସମ୍ବଲପୁର କପ୍ରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଯୋଗଦେଇ ଖେଳାଳିଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିଥିଲେ ଏ ଅବସରରେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାରେ କ୍ରୀଡ଼ା ଭିତ୍ତିଭୂମିର ବିକାଶ ପାଇଁ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ନିଆଯାଇଥିବା ପଦକ୍ଷେପଗୁଡ଼ିକ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ

ইহাদে শুনুন উদিত নারায়ণঙ্কর কণ্ঠতি পারিবেনি কেহি অলগা করি কথাচিত্রর এই গীতটাকে। গীতটাকে লিখেছেন শ্রীকান্ত গৌতম, সঙ্গীত প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু শুনুছন ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর শেষ গীতটাকে শুনুন, কথাচিত্র লাভ ইউ হমেশা। গীতটাকে লিখেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত প্রেম আনন্দ, গীতটাকে গাইছেন শ্রীচরণ মহান্তি ও শ্রেয়া।

ইহাদে চিত্তরঞ্জন নায়কঙ্ক লেখানু শুনুন কার্যক্রমর পরবর্তী গীত গাইছন কালীপ্রসাদ ষড়ঙ্গী।

ইহাতে উষারাণী বারিক গাইথিবার গীতটা শুনুন। গীতটাকে লিখিছেন কৃষ্ণচন্দ্র পারিক।

শ্রোতা বন্ধু, আজ আমি জানমা ঝনে এন্তা না করা মহিলা কর বাব দে যাহাকু পাইকিরি ভারত মাতা আর ভারতর জনতা সবে গর্ব করুছ। আজি তাকর জন্মদিন। সে হেলে ভারতর পহেলা মহিলা আইপিএস অফিসর কিরণ বেদি। 1949 মসিহা আজির দিনে মানে জুন 9 তারিখ ন সে জন্ম হইলে অমৃতসর পঞ্জাব ঠানে। তাকর বাপা থিলে প্রকাশলাল আর মা প্রেমলতা। জন্মা তাকর বাপদে আক্কে। ইয়াদে শুনুন অমর প্রেম সিনেমার এই গীতটা গাইছন লতা মঙ্গেশকর আর কিশোর কুমার। গীতটাকে লিখিছন আনন্দ বক্সি, সুরেশ সাজাইছন আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, আমি কথা হচ্ছিলাম কিরণ বেদিঙ্কর প্রাপ্তে, সেই প্রেসিডেন্টস পুলিশ মেডাল নু মূল করিকি বহুতটি পুরস্কার পাইছন। চাকরি কাল ভিতরে তিহার জেল নু সুধার কাম আও কঠিন পরিশ্রম লাগি সে বহুত প্রশংসা পাইবার সঙ্গে রামন মার্কসে সে পুরস্কার পাইথিলে। 2003 সালে সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশন ভারতর পহলা মহিলা পুলিশ উপদেষ্টা হইলে। ফের জন্মা তাঁকর বাবদে আও কিছু ইহাদে শুনুন। সিনেমা হীরাপন্নার গীতটা, গীতটাকে গাইছেন লতা মঙ্গেশকর আর কিশোর কুমার, লিখেছেন আনন্দ বক্সি, সুরে সাজাইছেন আর ডি বর্মণ।

শ্রোতা বন্ধু, আজ আমি কথা হবা গীত বিষণিবা তবে কথা তো হবা টিকি পরে আরম্ভ করিবা কার্যক্রম এই গীত ঠারু। কথাচিত্র জুজর এই গীতটি দ্বৈত কণ্ঠে গাইছেন্তি অলকা ইয়াগ্নিক এবং উদিত নারায়ণ। গীত রচনা সমীর, সঙ্গীত অনু মল্লিক।

শ্রোতা বন্ধু, আজ ওড়িশা মাটি পাই এক গৌরবর দিন। ওড়িশার লৌহ মানবী ভাবে পরিচিতা ওড়িশার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথী আজির দিনের অর্থাৎ জুন 9 তারিখ 1931 মশিয়ারে কটকর পিঠাপুরঠারে জন্মগ্রহণ করেছিলেন। সে থিলে পদ্মভূষণ, কালিন্দী চরণ পাণিগ্রাহী এবং রত্নমণি দেবীঙ্ক জ্যেষ্ঠা কন্যা। তা সহিত দেবেন্দ্র শতপথীঙ্কর স্ত্রী তথা নচিকেতা ও তথাগত শতপথীঙ্কর মা। তাঙ্ক বিষয়ে জানিবা আগকু এথর কার্যক্রমে সময় হয়েছি কার্যক্রমের পরবর্তী গীতর। কথাচিত্র সংঘর্ষর এই গীতটি কণ্ঠদান করেছেন সোনু নিগম, গীতরচনা সমীর, সঙ্গীত যতীন ললিত।

অনেক সুযোগ্য সন্তান সন্ততিকে পাই ওড়িশা মাটি ধন্য হয়েছে। তন্মধ্যরু মনে পড়ন্তি নন্দিনী শতপথী, তৎকালীন সমাজের নারী যে ঘর বাহারি রাজ্য শাসনর মঙ্গ সম্ভাড়ি পারে, এহা সে কামরে করে দেখিয়ে। এইভাবে জনে বিশিষ্ট নারী তাঁর জন্মদিবসের ভাবপূর্ণ হয়ে নতমস্তক হওয়া সহ কার্যক্রমের শেষ গীত সলামী কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করেছেন কুমার সানু এবং আশা ভোসলে। গীত রচনা মদন পাল, সঙ্গীত নদীম শ্রবণ।

0: ona mohangi chiali ekkanakri engi haddus onos mohosaru iskul kos kapada patki kos tangi mad bhavali ekkanakri engi dadas kangi bhai sonta barchaji amutiki chien baliaru abu hunid bhavali ajji donta bhavali jenge engi nato natini guthiar ekkane bolkri onor mohor adge lagan adhi chinta kamali tengna katha manja ji ne onagi mohangi chiali haddu bochurin jeterin তাঙ্গে পাছিলিতা ননালি বেলে আদ প্রকৃতির লক্ষ্মী লেখা যেতেদিন পৌঁছালি আর ওটা কথা যে যেতেবেলে সমাজবোধ ওটা ভুল পাবনু কালি হেতকি বেলকে আ কুকায়দ আদ কানিয়ার উপরে হও হাদুর উপরে হও কা মা হিসাবে হও ভল পাবু বন বাতি আদ তেঙ্গি এ বাবু হই আমা কালা ই পাবনু কেরকম ইন্ন অসুবিধা মানি বলিকি আ মাদ কা বহনিত তেঙ্গি কা কানিয়াদ ভি তাঙ্গে আলা সিং যেতকি বলে বুঝাবি যে ইন্নেন্নে কামনা বোধ ভল মাল্লি ই পাবনু কথালি না নিজে ঠিক হিসাবনু রত আর আমি পাড়া পাটকি দিহি ভল হিসাবনু র বলিকি তাঙ্গানি ভি অন্টা ভল পাবু অন্টায়দি তা তেঙ্গনা কথা মঞ্জা যে অন্টা কুকায় দিহি যে অন্ধার পক্তি উজ্জ্বল পক্তারা হনাগে লেখা তাঙ্গি বুধিচি কা পাবু এদি তা সরস্বতী লেখা আধি অন্টা ভল কথা তেঙ্গি বলিকি আমি সমাজকে না ভুল পাবন্তি ফের ভল পাবুগে পারাঙ্গদাত তা মোটামুটি ভাবে যদি নাম ইসান আলোচনা কামত যে কুকা হাদ্দু যদি সমাজ নু বার্চা নামে পরিবার নু বার্চা হলে তাঙ্গি বাড়েটি গুরুত্ব আতলি আ গুরুত্ববোধ নামে ই কুণা সম্প্রদায়ের ভলকিরি আকানার আর তাম কুকা হাদ্দু হি ভলকিরি যত্নালার সাঁটালার আউ তাঙ্গে আড়পা দেখানিকি অক্ক আ বিধি ব্যবস্থা কামিকি আদান বাটিয়ালার আর তামে আড়পা দি ভলকিরি চালরালি আর ই কথা বোধ সরকার ভি ভলকিরি আঁকিছি আর আদগে লাগানতা ই কুকা হাদ্দার গে ভল লাগান কুকা হাদ্দার একানিকি উন্নতি নানর তামে হেডুনতাম নিজে ইলর আর একানিকি তামে ওটা বাড়িটি অবদান রাই নামে সমাজকে তাম এন্দের কাম্মা অঙ্গনার আ কথান বুঝলিকি সরকার ভি তামে লাগান ভিন ভিন যোজনা এই কিছি আর অন্য ভিন ভিন যোজনা ভিতরে ওটা যোজনা মানালি সুকন্যা সমৃদ্ধি যোজনা হলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বোধ একানে নে ই প্রকার যোজনা বোন কামা অঙ্গর ইদান কামচকুন আ কুকায়গে কা কুকায়গে যেন মা বুয়া রাতনার তামে এন্দের ভল মানো আর একানেকি কামা খাতিরি ই হুরমি কথা বন আলোচনা কামাগে লাগান ইন্না আমি স্টুডিও নু বার্চকানার ই আমি কুরে টুলন্তা অশোক কুমার পিং আজ্ঞাঘার আউ ই যেন যোজনা বোধ ই ব্যাংক তার্তি মানি বলিকি তা মানে মেহকাদাম বারা তামে গানের নাম দীপত কাচনেখরত আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনাত ই হাদ্দুর্গে লাগান যেন আতলি বিশেষ করে কুকায় হাদ্দুর্গে লাগান ইদাদ একান একানেকি কামা খাতিরি আর ই যোজনা বন চালাবা খাতিরি যে মেনত পিং আজ্ঞা জুহার
1: জুহার
0: এম পহেলা তা নিমেস্তি আহাগে লাগান চাহম যে ই যেন সুকন্যা সমৃদ্ধি যোজনা বানলার ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন নে নে কামা আঙ্গর আ কথা বন টিকে তেঙ্গর
1: আচ্ছা ই যোজনা বোধ সরকার গে আর সরকার গে স্কিম মানালি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা বেটি বচাও বেটি পড়াও মানে কুকায় হাদুনটা জন্ম মানুষকুন জন্ম স্তিন নিম একাউন্টটা খুলর যে আর যেতে বলে একুশ বরস মান বেঞ্জরা বরস মান্ন আ টাইম পাড়াবি আঙ্গ বেঞ্জরা আ পাইসান্তি আর বেঞ্জরাঙ্গ হুদগে লাগান আর সরকার বি চিন্তা কামছ কিছি
0: যে কুকায় হাদু দণ্ডা যেতে বলে জন্ম মান আর ছোটটে র আদগে লাগানি যোজনা আতলি যে ছোটটে র বা কেনতা আত কামা পড়লি হেলে ইদান ই যোজনা কামাগে লেখান নে নে বারা অঙ্গ
1: আচ্ছা ইন্নু মানালি মা কা বুয়া মানে যেন ইংলিশ তি পেরেন্টস বলার পেরেন্টস বাঁচকুন মা নিতেঙ্গি বুয়া সিগে নিতেঙ্গি মা বুয়ার নেদ বি চাকরি কামচকুন বি মানো নে চাষিবাসি বালার বি মানো নে ডেলি দুই পয়সা কমানি কামালার আর বি খোলা অঙ্গর এদেরকে কুকা হাদুনটা জনাম মন চাহলে বার্থ সার্টিফিকেট অথরা খাতর একাউন্ট কোনো খোলাগে লাগান বার্থ সার্টিফিকেট বোধ নিহাতি জরুরি আর বার্থ সার্টিফিকেট মালা হলে ব্যাংক বোধ নো আদ মা চালরি
0: আচ্ছা
1: বলে কুকার

0: ଆଗେ ବାର୍ଥ ସାର୍ଟିଫିକେଟ୍ ଦରକାର, ଆଉ ସାଙ୍ଗେ ଫଟୋ ଯୋଡ଼େ, ମାନେ ମା' କାବୁଆ ଦୁଇ ଜଣଙ୍କର ଭିତରୁ ନେତ ବି ନେଖେଗେ ନା ଖୁଲ, ଆଉ ଦୁଇ ଲୋକରକେ କୁକା ହାତ ଦୁଗେନେ ଫଟୋ ମାନରୁ ବ୍ୟାଙ୍କନୁ ଖୁଲ ଆକାଉଣ୍ଟ
1: ଯେ ଇଶାନ ଆରୁଣ୍ଟା କଥା ଏମାନ ତେଙ୍ଗା ଯେ ଇ କୁକାଗେ ନାମେନୁ ତା ମାନ ଆରୁ ତମେ ମା ବୁଆର ନେଦିନ ଭି ର ତମେ ଜଏଣ୍ଟ ହିସାବ ନୁ ର ହେଲେ ଆ କୁକା ହାତ ଦୁଗେ ଇଓ ବଛର ମାନଛି ରହିଲେ ଆଦାନ ଖୁଲା ମନି ଇଓ ବଛର ତି ଖୁଲାଙ୍ଗସ ଇଓ ବଛର ତକ ଆବନ ଖୁଲା ଆଗେ ସୁବିଧା ଆତିଲି
0: ଇ ବଦମନାଲି ଜନମସ୍ତିନ ଖୁଲା ମାନ କିନ୍ତୁ ଜନମ ଉଲତି ତା ନାମ ସାର୍ଟିଫିକେଟ୍ ନଥରା ପଲଦା ପନ୍ଦର ଦିନ କା କୋଡ଼ିଏ ଦିନ ଯାହା ହେଲେ ବି ଲାଗ ହସ୍ପିଟାଲ ତା ମାନ ନା କା ମ୍ୟୁନିସିପାଲିଟି ମାନ ନା ସାର୍ଟିଫିକେଟ୍ ନଥର ନିମ୍ ଯେନ୍ତା ଅଥର ନିକା ନି ବ୍ୟାଙ୍କ୍ କର ଫଟୋ ଫୁଟା କାମର ଚୋର ଯେତିକି ଜେରସ୍ କବି କାମର ଚୋର ଆଉ ବ୍ୟାଙ୍କ୍ କର ତାଙ୍କେ ସ୍କିମ୍ ବୋଧ ମାନାଲି ଜନମସ୍ତି ଦଶ ବରଷ ଭିତରେ ମାନନା କଥା ଦଶ ବରଷ ତି ଅଧିକା ମାନିଲି
1: ହଁ ହଁ ହଁ ହଁ ଯଦି ଦଶ ବରଷ ମାନଜାକେ ହେଲେ ପାଚିଲି ଆରୁ
0: ସ୍କିମ୍ ବୋଧ ଲାଗୁ ମାନେ
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ବୋଲେ ଜନମତି ଦଶ ବରଷ ଭିତରେ ଇଦାନ କାମା ଖାତିର
0: ହେଲେ ହଁ
1: ହଁ ହଁ ହେଲେ ଇଶାନ ଆରୁଣ୍ଟା କଥା ତେଙ୍ଗର ଯେ ବ୍ୟାଙ୍କ୍ ଗେ କେକୁ ନେନ୍ଦ୍ରେ ମାନିକା ଯଦି ଏକାଉଣ୍ଟ ଖୋଲର ହେଲେ ପଇସା ଲାଗ୍ଗି ହଁ ବୋଲେ ଇ ଯେନ୍ ସୁକନ୍ୟା ସମୃଦ୍ଧି ଯୋଜନା ବନ ଯଦି ଖୁଲା କରା ହେଲେ ଇଓ ଇଓ ପଇସା ଲାଗି ଯେତେବେଳେ ଆର୍ ଖୁଲର ବେଲେ
0: ଅତି କମ୍ରେ ହଜାରେ ଟଙ୍କା ବର୍ଷେକେ ସରକାରୀ ହିସାବରେ ଫାଇନାନ୍ସିଆଲ ମାନିଲେ ଆଉ ମାନିଲେ ଏପ୍ରିଲ ତି ମାର୍ଚ୍ଚ
1: ଆଚ୍ଛା
0: ଏପ୍ରିଲ ଏକ ତି ମାର୍ଚ୍ଚ ଏକତିରିଶ ତକ ଇ ଭିତରେ ନିମ୍ ଖୁଲର ଅତି କମ୍ରେ ହଜାରେ ଟଙ୍କା ମ୍ୟାକ୍ସିମମ୍ ମଦ ବନାଲି ଦେଢ଼ ଲକ୍ଷ ଟଙ୍କା ଇ ବାରଟା ଇନଷ୍ଟଲମେଣ୍ଟ ଗନି ଗନି କରି ବାରଟା ଇନଷ୍ଟଲମେଣ୍ଟ
1: ଆଚ୍ଛା
0: ନିମ୍ ଥରେ ବି ହଜାରେ ଚୋର କା ଥରେ ବି ଦେଢ଼ ଲକ୍ଷ ଯଦି କମ୍ପ୍ଲିଟ୍ ଅନୁଯା କରିଲେ ମୁଜୁରା କରା କିନ୍ତୁ ଦେଢ଼ ଲକ୍ଷ ଟି ଅଧିକା ଜମା କାମ କରିଲେ ଆମ ଇଣ୍ଟରେଷ୍ଟ ମା କରି
1: ଓହୋ ବେଲେ ହଜାରେ ବି ଚିଚକୁନ୍ ମାନ ଆର୍ ତାଙ୍କ ବେଶୀ ଚିଚକୁନ୍ ହିଁ ମାନ ଆଙ୍ଗାଲି
0: ହଇ ହଇ
1: ହେଲେ ବାର ଥର ଚିଅର
0: ବାର ଥର ଗନି ଗନି କରି ବାର ଥର ହଇ ହଜାରେ ପାଞ୍ଚ ହଜାର କୋଡ଼ିଏ ହଜାର ପଚାଶ ହଜାର ଅନେକରି ଆ ମ୍ୟାକ୍ସିମମ୍ ଦେଢ଼ ଲକ୍ଷ ମାନ ଆଉ ଯଦି ଯଦି ବି ଚିଆ ପଲକାର ହଜାରେ ଟଙ୍କା ନିମ୍ ଆକାଉଣ୍ଟରୁ ମିନିମମ୍ ଜମା କମର
1: ଆଚ୍ଛା ହେଲେ ଏତିକି ଯେନ୍ତା ହେଲେ ବି ପ୍ରତି ମାସେ ଚିଆ ଖାତର ଯାହା
0: ଇନୁ ପ୍ରତି ମାସ ବୁଲିକିରି ମଲା ଦିନ ଆର୍ ତେଙ୍ଗାଲି ବାରଟା ଇନଷ୍ଟଲମେଣ୍ଟ ସରକାରୀ ହିସାବରେ
1: ଓହୋ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଇନେ ଯଦି ଆଲାର ଯଦି ସୁକନ୍ୟା ସମୃଦ୍ଧି ଯୋଜନା ନୁ ସାମିଲ ମାନର ଆରୁ ଇନଟା ପାସବୁକ୍ ଅଣ୍ଟା ଖୁଲର କୁକା ହାତ ଦୁଗେ ଲାଗାନ ହେଲେ ତାମା ଏନ୍ଦିର ଏନ୍ଦିର ସୁବିଧା ଗୁଠି ହାକରାଗି ହନେ ବ୍ୟବସ୍ଥା ଆତିଲି
0: ହଇ ନେ ଯଦି ଚାକିରିଆର ଆନୁ ମାକ କା ବୁଆ ସେମାନେ ଯଦି ଖୁଲ୍ଚକାର ଯଦି ବୁଆ ଚାକିରି ଆସନ୍ତ ଯଦି ବୁଆ ସେମାନେ ଯଦି ହାତ ଦୁଧ ଖୁଲ୍ଚକିର ଯେନ୍ ଦେଢ଼ ଲକ୍ଷ ଟଙ୍କା ଜମା କମର ବର୍ଷେକି ପର ଫାଇନାନ୍ସିଆଲ କରିକି ଆର୍ ଡାଇରେକ୍ଟ ଇନକମ୍ ଟ୍ୟାକ୍ସ ଡିଡକ୍ସନ୍ ଅଣ୍ଡର ଏ ଟି ସି ଅଣ୍ଡର ନୁ କାଇ ପିପିଏଫ୍ ଯେନ୍ତା କାଇ ଇ ବୋଧି ସୁକନ୍ୟା ସମୃଦ୍ଧି ବୋଧି ଏ ଟି ସି ନୁ କାଇ
1: ଆଚ୍ଛା
0: ଦେଢ଼ ଲକ୍ଷ ଟଙ୍କା ତ ଡାଇରେକ୍ଟ ମାନେ ଇନକମ୍ କି ବେନିଫିଟ୍ ଆର୍ ହୁଆଙ୍ଗର ମାନେ ଡାଇରେକ୍ଟ ମାଇନସ୍ ମାନଙ୍କ
1: ଆଚ୍ଛା ହେଲେ ଇଶାନ ଇ ଯେନ୍ ପଇସା ଗୁଠି ଜମା କାମର ଆଉ କୁକା ହାତଦାରକେ ତାଙ୍କେ ମା ବୁଆ ଘର ହେଲେ ଆଜ୍ଞେ ମାନେ ଯେନ୍ ଇନ୍ଦ୍ର ବାନାର କା ଇଣ୍ଟରେଷ୍ଟ ଯେନ୍ ବାନାର ତାଙ୍କେ ସୁଧ ହନେ କିଛି ହାକରାଗେ ବ୍ୟବସ୍ଥା ଆତିଲି କେ
0: ଆତିଲି ମାନେ ଫାଇନାନ୍ସିଆଲ ଇୟର ଲାଷ୍ଟ କେ ମାନେ ଏକତିରିଶ ତାରିଖ ଖୁଲା ବ୍ୟାଙ୍କ ବଦ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଚି ଆଉ ଆଗେ ଇ ଆକାଉଣ୍ଟ କେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ବଦ ମାନଲି 7.6% ମାନେ ସାଢ଼େ ଛଅ ପରସେଣ୍ଟ ଥି ଅଣ୍ଟା ପରସେଣ୍ଟ ଅଧିକା ମାନେ ଏକତିରିଶ ତାରିଖ ବୋଲେ ଏକତିରିଶ ତାରିଖ ବୋଲେ ଖାତା ନୁ ମାନେ ଚଢ଼ରକ
1: ଆଚ୍ଛା ବୋଲେ ଯେତିକି ପଇସାର ହୁଦ୍ଗେ ହିସାବ ନୁ
0: 7.6
1: ହିସାବ ନୁ ଯେତିକି ପଇସା ମାନ ଆନୁ ତମେ ଆକାଉଣ୍ଟ ନୁ ବୁଙ୍ଗ
0: ମୂଲ ସଙ୍ଗେ ସୁଧ ବି
1: ମେସରକ ହେଲେ ଇ ଯେନ୍ ପଇସା ବଦର ଏକଲା ଇଦା ପୂର୍ତ୍ତି ମାନ ତାଙ୍କେ ମେଚୁରିଟି ପିରିୟଡ ଯେନ୍ ବାଲଦା ଯେ ତାଙ୍କେ
0: ଇନୁ ମାନାଲି ଧରା ନିମ୍ ବର୍ଷେ କୁକା ହାତ ଦୁଗେ ବର୍ଷେ ଯଦି ନିମ୍ ଖୁଲ୍ଚକାର ତାଙ୍କେ ମାନେ ବ୍ୟାଙ୍କ ବାଲି ଯେ ଡେଟ୍ ଅଫ୍ ଓପନିଂସ୍ ତି ଏକୋଇଶ ବର୍ଷ ମାନନା କମ୍ପ୍ଲିଟ୍ ମାନନା କଥା ଆଉ ପଇସା ବଦ ଚଉଦ ବରଷ ତକ ଚିଆ ଲାଗ ଆଉ ଚଉଦ ବରଷ ତି ଯେନ୍ ଏକୋଇଶ ବର୍ଷ ମାନ ମାନେ ଡେଟ୍ ଅଫ୍ ଓପନିଂସ୍ ତି ଚଉଦ ବରଷ ଚଉଦ ବରଷ ତି ଏକୋଇଶ ମାନେ
1: ସାତ ବରଷ
0: ଆଉ ସାତ ବରଷ ବଦ ମାନାଲି ଏକ୍ସଟେଣ୍ଡେଡ୍ ଦୁନ୍ ଏନ୍ଦିର କି କୁକା ହାତଦାର ଯେତେବେଳେ ଅଠର ବରଷ ମାନକ ଏକାଉଣ୍ଟ ଖୁଲ୍କି ଆସିଛି ଅଠର ବରଷ ଆନୁ ମାନାଲି 50% ତମ ଉଡ୍ର କାମ ଆଙ୍ଗର ଯେତିକି ଡିପୋଜିଟ୍ କାମ କର
1: ଆଚ୍ଛା ବୋଲେ
0: ହଇ ଆ 50% ବୋଧ ମାନାଲି କୁକା ହାତୁ ଯଦି ପ୍ଲସ୍ ଟୁ ପାଢ ହଇ ଦଶ କ୍ଲାସ୍ ତକ ତ ଅନେ ଇଆ ଇଆ କରି ଚାଲା କରା ପ୍ଲସ୍ ଟୁ ପାଢ ଭଲ ମାନେ କଲେଜ ନୁ ପାଢ ଆଦିଗିଲା ସରକାର ବି ବ୍ୟବସ୍ଥା କାମ ଦେଇଛି ଯେ ଅଠର ବରଷ କମ୍ପ୍ଲିଟ୍ ମାନଚା ବେଲେ ତାଙ୍କେ 50% ଉଡ୍ର କାମ ଆଙ୍ଗର ଇ ସ୍କିମ୍ ସୁକନ୍ୟା ସମୃଦ୍ଧି ସ୍କିମ୍
1: ଯେହେତୁ ଆ ସ୍କିମ୍ ବୋଧି ନିମ୍ ଟିକେ ଆଗଲିନ୍ ତେଙ୍ଗାଲକାର যে বেটি বচাও বেটি পড়াও হলে পড়াগে লাগা নি
0: হই পড়াগে লাগান বদ ই স্কিম বদাতলি যে হুদলান তিনকি জি সরকার জি 18 বরস কমপ্লিট মান চালে নিম 50% উইথড্র কমাঙ্গার মানে উচ্চ শিক্ষা লাগি লাগা
1: আচ্ছা আচ্ছা হলে আরুনডা কথা ইসান টিকে এমন আর টিকে ক্লিয়ার কমা যে আ কুকা হাদুকে যদি বর্ষে মানজা আর একাউন্টটা খুলচার আউ 9 বরস মানজা আর একাউন্টটা খুলচার বাকি একা কুকায় বর্ষে মানজা আর একাউন্ট খুলচার হলে ইও বরস তো তামাচিয়া খাত
0: হই ই দোন আমি ক্লিয়র তেঙ্গম চ বোধ মানালি যেহেতু বেটি পড়াও বেটি বচাও বর্ষে ভিতরে খুঁজকুন কুকা হাত দুগে লাভ আদলি
1: আচ্ছা
0: এদেরকে আজ 18 বরস গিয়ে লাগান 50% উইথড্র কাম আঙ্গলি 21 বরস নু আজ নিজের বেঞ্জরা গিয়ে লাগান কা আহরি হায়র স্টডি গিয়ে লাগান আনন্দ পয়সা বি উর্খা কালি মানে মা বুয়ার গিয়ে আর চিন্তা মা লাগি হই আর যেন বর্ষকে বরস যেন 1.5 লাখ টাকা তো একাউন্ট চিকার আব তামে উচ্চ শিক্ষা গে লাগান কা বেঞ্জা গে লাগান তামে বি ভারামা খাতরি
1: আউ ধারা কুকা হাদুকে বয়স পর যদি মানতে মানতে 9 বরস মানজা কেরা তাহে মা বুয়া ঘর পাছিলি আখার যে ও ইন্যটা যোজনা আতলি বলি কি বলে আর 9 বরস মানালি আর হুট সমিয়ান যদি কামচার বাকি ইও বরস তামা চিয়া খাতর আর একলা মেচুরিটি মান
0: হুদি আউনটা দিন ডেট অফ ওপেনিং স্তি 14 বরস মানালি পয়সা চিওর একাউন্ট ওপেনিং তো 14 বরস তো পয়সা চোর আর 21 বর্ষে ম্যাচুরিটি মানো
1: আচ্ছা আচ্ছা হনে দেব
0: হনে দেব
1: হ্যাঁ বলে যেত কি লেট কাম হত আই লেট নুরখ
0: হয় লেট কাম কোন লেট নুরখ নি বর্ষে ভিতরে যদি খুলর আর বেনিফিট রন বড়িয়া করি হর
1: ঠিক তেঙ্গাল দা হলে যদি নাম ইনু হেলা কাম হত আর টিকে লেট কাম হচ তাহলে আর যেতে বলে পয়সা হাকত হেত কি বলে নামে জরুরত মুঞ্জরা কে কি রো
0: আই কাম হলো হ্যাঁ হ্যাঁ
1: আর যদি ঠিক সমিয়ানু যদি নাম খুলো তাহলে যেতে বলে তাকে দরকার কো কা হাত দুকে আদান অথরাঙ্গ তারু তাকে আদান ব্যবহার কামা আঙ্গ
0: ইনু অ্যাকাউন্ট খোলা গে লাগান কুকা হাদু সঙ্গে নেত খুলর মা খুলনার বা বুয়াস খুলনা দুহিল কর গে জয়েন্ট ফটো মা বুয়ার গে নেত খুলর আর গে আধার কার্ড আর আধার কার্ড মা রাজকুন ভি অ্যাকাউন্ট খুলাঙ্গর কিন্তু সবসিকুয়েন্টলি তাম ব্যাংক নু 6 মাস ভিতরে প্যান নম্বর বন ডিপোজিট কর ব্যাংকে
1: ডিপোজিট
0: এন্দ্র গে ইনু যেন ATC নু যেন আতলি ইনকাম ট্যাক্স বেনিফিট মানে ডাইরেক্ট ডিডকশন ওই বুয়াস যদি চাকরি কামাল আসে যদি বুয়াস গে নামে যদি হাত দুধ খোলালি বলে তাই বুয়াস আ বেনিফিট বন হস এদিকে তাই পার্সোনাল PPF অ্যাকাউন্ট মা খুলিকরি ই সকুনে সমৃদ্ধিতা স্কিম নু আস 1.5 লক্ষ টাকা তক বেনিফিট হল ডাইরেক্ট ডাইরেক্ট মানে গ্রস গ্রস স্যালারি তে তাই ডিডকশন মানক
1: এই প্রকার সুবিধা আতলি তা তামে ভি হু প্রকার মানে কাগজপত্র ভি লাগগো
0: হ্যাঁ
1: হলে আরুন্ডা কথা তেঙ্গা যে এম তো ভাবাল দাম যে খালি ব্যাংক নু খোলা মানো কা দুসরা একা সান যদি ভি আর চাহ রালে খোলাঙ্গর এদের গিয়ে যে নামে আলার গুঠি হনে পাদান গুঠি আতলনার ঠিক সুবিধা মাল্লা দিন টাউন গিয়ে 12 আর খুলর কা তামে চাহানু একা ব্যাংক আতিল যে আসান খুলর একা একা সান ইদান খোলাগে সুবিধা আতলি
0: ইন্নু আগলি টিকি অসুবিধা রাচা এম যেতে বলে ছোট ছোট রাচা আর টাইম নু খালি ওটা ন্যাশনালিটি ব্যাংক অথরাইজড ব্রাঞ্চ গুঠি রাচা যে একা একা ব্যাংক নু ব্যাংক কা গি ব্রাঞ্চ নু মানে গভর্নমেন্ট স্কিম গুঠি আতলি যে আসান অ্যাকাউন্ট খোলা মানু আর দুসরা ব্যাংক নু মাল্লারু আজকাল ই বদন আলি যেনতা নাম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলাল হনে ন্যাশনাল ব্যাংক কেনসি বি শাখা নু খোলাঙ্গর তার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস নু বি খোলাঙ্গর
1: ই সুবিধা দি
0: ই সুবিধা দু আতলি
1: হ্যাঁ বলে ইদান আহনা কথা না এক মাল্লা হলে আরুন্ডা কথা যে নাম তা নামে সমাজ নু চালরাল দাত ইয়াও ইদান তা বানার দুনিয়া ইন্নান্তা জিয়াদ নে লাগে ভরসা মাল্লা দিন যদি কেনসি কারণবশত যদি আকুকাগে মৃত্যু মঞ্জা কেরা হলে ই যেন পয়সা জমা মানাল কিরো আবো দেখা নে মানো
0: হ্যাঁ ঠিক কথা টা দেখার অ্যাকাউন্ট তো খুলচকিচ কর সুকন্যা সমৃদ্ধি যোজনা দৈবিকে অসুবিধা রানা কা কেনসি প্রকার অ্যাক্সিডেন্ট মান না কি আউ কিছু অসুবিধা মান না যদি কুকা হেতু যদি কেচ্চা কেরা তাঙ্গে সঙ্গে যে নেট অ্যাকাউন্ট খুলছর আর পয়সা হর কিংবা যদি আসবি যদি কেচ্চাস কেরাস তাঙ্গে নমিনি অ্যাকাউন্ট যে নমিনি রো আর পয়সা বন হাক্কর হলে একলা কেচ্চা কেরা মানে ব্যাংক কা পোস্ট অফিস না আপনি জানাবর হলে ব্যাংক এদের কাম কা পোস্ট অফিস এদের কাম অ্যাকাউন্ট বন স্টপ কাম হচ্ছ আনতি যেতকি ইন্টারেস্ট মানছিল ইন্টারেস্ট সহিত মানে মূল সঙ্গে সুধ মিশাইকরি নমিনি কে কীর্তচ পয়সা বন
1: আচ্ছা হলে যে নমিনি কথা বন তেঙ্গালদার হলে টিকে আকুন টিকে আউটিকে বুঝাবা চিয়া যে ওটা কুকায় হাত দুকে তাম্বাস কেরাস আর আ কুকায়ত কেরার আর অ্যাকাউন্ট না খুলচার হলে ইনু নমিনি নে মানো
0: ইনু প্রকৃতরে এরকম জয়েন্ট অ্যাকাউন্ট মানালার অ্যাকাউন্ট হোল্ডার
1: আচ্ছা
0: হাই কুকায় মানা গা তাহি বুয়াস মানা নমিনি নে মানো থার্ড পার্টি মানো থার্ড পার্টি নে তাহি মা মানো তাহি আজ্জুস মানো তাহি আজ্জিবি মানা আঙ্গ তাই ভাই রস জলে হাস ভাইস বি মানা আঙ্গস
1: আচ্ছা
0: মানে অ্যাকাউন্ট সঙ্গে নেখে রিলেটেড হওয়া দিন আর মানালার নমিনি নাকি নেকা নামে চিকুনি আর মানালা নমিনি।

0: ইজেট হোটেল প্যালেস। আচ্ছা আচ্ছা, রুম নম্বর 8 কনফার্ম তো? হ্যাঁ হ্যাঁ, 8।
1: বাবু বাবু,
0: বড়িয়া কফিটে তৈরি করে নেইয়া, কুইক।
1: বনভিটা রেডি আছে বাবু।
0: বোর, আই ডোন্ট লাইক ইট, ব্রিং মি কফি। হ্যালো হ্যালো, হ্যাঁ মু বসবরাজু কহুছি, যা প্রস্তুত তো? ওকে ফাইন।
1: বাবু বাবু, এই নিয়ন্তু কফি। কুয়াড়ে যাবে বাবু?
0: স্টেশন, পুলিশ স্টেশন নুহে, রেলওয়ে স্টেশন।
1: কতবে ফেরবে?
0: মো সাঙ্গকে ট্রেন রে বসাই চালি আসবি।
1: কালি দিন সারা তোম বাপা অপেক্ষা করে।
0: ইজ ইট, পিকনিক যাই পেরুমালু, অধারু আসি পারলে নি।
1: বাপা আসবা সময় হয়ে গেল, সে আসবা পরে গলে হুয়া নি বাবু?
0: তো মুন্ড ঠিক অছি তো? সেপটে ট্রেন আসবার সময় হয়ে গেল, এইটি অপেক্ষা করবি? আই কাঁট, গাড়ি নিয়ে যাচ্ছি, বাপা কইদেব।
2: হ্যাঁ বাবু। কন হয়েছি পেরুমালু? চিহ্না চালিগলা?
1: তুমি এ পর্যন্ত কোটি ছিল বাবু?
2: মো রুম্রে সেও কাটি কাটি সময় বিতাউলি, কারণ চিহ্না বহুত ব্যস্ত লা, ভাবিলি তা কামরে দখল দেওয়া উচিত হবনি, নিজ রুম্রে বসি রহিলি।
1: রাগ দেখিল না?
2: হ্যাঁ হ্যাঁ, দেখিলি, সুন্দর, অভূতপূর্ব
1: সুন্দর,
2: চবক অছি, তীক্ষ্ণ ধারটা মসৃণ হয়েছি, কি সামনে পড়িগলা তো সাপ।
1: বড়বাবু আজিকালি বহুত চিন্তিত অছন্তি।
2: কেবল বড়বাবুঙ্ক কথা কাহিঁকি কহুছ, ছোট বাবুঙ্ক কথা বি কহ। এই বংশর সাত পুরুষ লোক বি ইয়া সামনে ফিকা পড়িযিবে পেট্রোমাক্স লাইটর আলুয় ভি। আচ্ছা মু টিকে বাহারক যাচ্ছি, ঘরর খবর রাখিবু।
1: কুয়াড়ে যাচ্ছ বাবু?
2: আমার চিরঞ্জীবী তা সাঙ্গকু স্টেশন ছাড়া যাইছি না, সেঠিকার মাহল দেখিবার ভারি ইচ্ছা হচ্ছে, তু যু, গোটাই ভালো গ্রুপ ফটো হুয়া
1: বাবু।
2: নহেলে আউ কোন পেরুমালু, সবু কথার তু কাহিঁকি মুন্ড পুরাউছু কহিলু? তু খালি দেখি যা, আউ ভাব পিকচর দেখুছি। আচ্ছা সময় হয়ে গলানি, মু যাউছি।
3: আরে সে কুয়াড়ে শীঘ্র শীঘ্র যাচ্ছি?
1: রেলওয়ে স্টেশন।
3: চিহ্নাকু একাকি গাড়িতে যাবার দেখিলি, সে বি কোন স্টেশন যাইছি?
1: হ্যাঁ বাবু, তাঁকর কেউ সাঙ্গকু ছাড়া যাই।
3: চিহ্না বদলি গলানি পেরুমালু, বহুত বদলি গলানি।
1: বয়স কেতে কি বাবু? কিছু জাঁপারু না, সবু ঠিক হয়ে যাব, সম্ভাড়ি যাবে যে।
3: বয়স, এ বয়স বড় খতরনাক পেরুমালু। বনারসে পড়িবা সময়রে মু বি ঠিক এই বয়সরে থিলি, আর তাহা মো পাই সমস্যা সৃষ্টি করেছিল, তোর মনে অছি না?
1: সে পুরুণা কথা ভুলি যাঁতু বাবু।
3: ভুলি যাবি? ইয়া কোন সম্ভব? তু ভাবুছু অনেক বর্ষ তলর সে পুরুণা কথা মু ভুলি যাইছি? না পেরু, না, ভুলি যাবার অভিনয় করুছি পেরুমালু, ভুলি যাবার অভিনয় করুছি। চিনা আজি সে কাহিনী কু পুনি থরে জীবন্ত করি বারম্বার মনরে আঘাত দেউছি।
1: বাবু মু তো ভাবুছি ছোট বাবু এ যায় ঠিক অছন্তি, আপন কেতে স্নেহ প্রেমরে লালন পালন করুছন্তি, আপনক সহিত সে কেবে বি অন্যায় করিবেনি বাবু।
3: যে কথাকে ধ্যান দেই মু তার প্রতিপোষণ কলি, এবে মু আখি সামনারে সে কাহিনীর পুনরাবৃত্তি করুছি। সবু কিছু বেকার হয়ে গলা পেরু, সবু কিছু বেকার হয়ে গলা। মা বাপঙ্ক ঠারু দূরে বনারসে রহি মু গোটে কাহিনীর নায়ক হইথিলি, আউ আজি মো সামনারে সেমিতি এক কাহিনীর নায়ক হয়ে যাইছি, আউ সে মো হাত পাহান্তরে নাইরে পেরুমালু, সে মো হাত পাহান্তরে নাই, সে মো উপরে কুঠারঘাত করেছি।
1: আপন যাহা কহতু বাবু, মোর তো কাহিকি বিশ্বাস হোনি ছোট বাবু ভুল বাটরে যাউছন্তি বলি।

0: কে কে এই দময়ন্তী? কব
1: শিষ্টাচার শিষ্টাচার বাপা, মুহ সম্ভালি কথা কুহন্তু।
0: ইউ ইডিয়ট,
1: মো উপরে রাগিবার অপচেষ্টা করন্তু নাই বাপা। হ্যাঁ, মো প্রেম সম্পর্কিত উন্মাদর কাহিনী পুরা শুনি নিয়ন্তু। মো দময়ন্তীকে ভালো পায়ে আর খুব শীঘ্র তাকে বাহাবি হেবি।
0: আচ্ছা, তাহলে মামলা এতে দূর আগে যাইছি বাহা হবা পর্যন্ত? চিনা, এতে সাহস তো কোঠু পাইলু? কহ, কে তোতে এমিতি কাদুয়ে ফসাইছি?
1: হেটে স্টো মচ বাপা, মো কোটি ফসি নাই। আম প্রেম সম্পর্ক পবিত্র, এটি কে কাহাকু ঠকিবার প্রশ্ন কাহি।
0: প্রেমর জীবনরে আবশ্যকতা অছি, হেলে তা সহিত ধন সম্পত্তি পদমর্যাদা উপরে বি ধ্যান দেবা উচিত।
1: ধন সম্পত্তি, হ্যালো ইত মানি আই হেট ইট। যার ধন সম্পত্তি আ অহংকার গর্ব যদি থাকে, তাহলে সে কেবে হলে প্রেম করে পারিবনি। আউ যদি বি সে প্রেম করে, তাকে ধোকা হে কুহাযায়। এইটা মো সিদ্ধান্ত। আউ আপন ইয়াঠু তো বেশি জানন্তি।
0: মু
1: হ্যাঁ আপন
2: চিন্না, মামাজি তোর বাপা।
1: সেইতি পাইতো মু তাঙ্ক উপরকো হাত উঠাউনি ভাই।
0: তু তু মো উপরে হাত উঠিবা পাই মধ্যে প্রস্তুত? চিন্না, মতে মারিবু? মার মার চিন্না মার।
1: এতে বর্ষর বিশ্বাসঘাত কথার দণ্ড, নিন্দা করিবা মারিবা ছড়া আউ কোন হেই পারে?
2: রাস্কেল, কোন কহিলু? তু এতে বড় গুন্ডা হেগলু যে বাপাঙ্কু অপমানিত করিছু, এতে বদমাস হেগলু যে জন্ম দেইছিবা দেবতা সমান বাপাঙ্কু উপরে হাত উঠাইবু।
0: মাঙ্গা
2: ক্ষমা করিবে মামাজি, এবে ইয়ে বহু তলকু খসি যাইছি, ইয়ার সবু লুঙ্গুর আমি মু খতম করে দেবি, দেখুছি।
1: ছাড়ি দিও মো কুর্তা, ছাড়ি দিও, আজে মো বাপাঙ্কু দেখে নেবে। ভাই ভাই, তোমে কর জানি দাও বাপা, হে দেবতা কেতে অপরাধ করেছন্তি, কেতে ঘাটর পানি পিছন্তি, ভ্রষ্টাচারী হয়ে এতে বর্ষ হেলা আমাকে নীতি শৃঙ্খলা শিখাউছন্তি। বনারসর কাহিনী কই দিয়ন্তু বাপা।
0: বনারসর কাহিনী কে কে তোতে কহিছি কহ, সে কথা কে কহিছি?
2: মামাজি আপন রহন্তু, ইয়া উপরে কে জাদু করে দিয়েছে? কহ কহ, কে তোতে বিপথগামী করেছি? কে কে সে?
1: এইটা এইটা দময়ন্তীর চিঠি। মু তাকে দেখা করিবা পাই হোটেল যাইতিলে, মো পহঞ্চিবা আগরু এই চিঠিটি ছাড়ি সে চালি যাইতিলা। ভাই, এ চিঠি পাটি করি পড়।
2: হ্যাঁ বসব রাজুজি,
3: মু আপনক নিকটরে কৃতজ্ঞ যে আপন মতে ভালো পাঁতি এবং বিবাহ করিবা কো ইচ্ছুক মধ্য। আপন আপনকর ধন সম্পত্তি মান সম্মান প্রতিষ্ঠা ও আত্মমর্যাদা উপরে বহুত কিছু কহিতিলে, আউ মু বি শুনিতিলি। হেলে মু আপনকু এমিতি এক ভয়ঙ্কর পরছাই বিষয়ে কহিবি, যাহা সহিত আপনক পরিচয় নাই। শুনন্তু তাহলে, বিশ্বাস করুথবা লোক সহিত বিশ্বাসঘাতকতা করিবারে বড় উস্তাদ। যেতেবেলে সে বনারসরে থিলে, সেতেবেলে জনে ঝিও সহিত প্রেম বিবাহ করিথিলে, যেকি গোটায় শিশুর মা হইতিলা। বোধহুয়ে এই ঘটনাকু এপর্যন্ত সে ভুলি নথিবি। মো দৃষ্টিরে বংশ মর্যাদা টঙ্কা পয়সা পদপ্রতিষ্ঠা ঠারু উচ্চরে। আপনক উপরে যদি আপনক বংশর প্রভাব পড়ে, সারা জীবন মতে পশ্চাতাপ করিবাকু পড়িব। আম দুহিঙ্কর যদি বিবাহ হুয়ে, তো সেতেবেলে হেব যেতেবেলে আপনকর বাপা এ ঘটনার জবাব দেবে, আউ দশ জনক সামনারে আপন মতে আশ্বাসনা দেবে। সেতেবেলে পর্যন্ত বিবাহ পাই মতে জবরদস্তি করিবে নাই। আপনকর
2: আপনকর দময়ন্তী।
1: বাপা বাপা রোহন্তু, বাপা রোহন্তু, দময়ন্তীকু উত্তর দেই যান্তু।
2: আফটার অল চিন্না, তোর তোর দময়ন্তী পরি ঝিও। আফটার অল লেট লেট বোথ অফ ইউ গো টু হেল। এরু তেলু যে কোনসি ঝিওর আফটার অল তো প্রশ্নর উত্তর দেবার উত্তর দায়িত্ব মামাজিঙ্কর নাহি। মামাজি আপন আপন কোঠরীকে যাই নিশ্চিন্তরে বিশ্রাম নিয়ন্তু, এ চিঠির সঠিক জবাব মু দেবি, এমিতি খারাপ লোককে মু পাঠ পড়াইবি।
0: মাঙ্গা বেটা, মো প্রতি এতে দহত কাহিকি, এতে কষ্ট কাহিকি করছু? মো বহুত বড় দোষী, হ মো ঈর্ষাড়ু।
2: যেউ ঝিও তোমাকে বিশ্বাস

তিনি ঘঞ্চ বনরে ঝর ঝর হই ঝরণা ঝরুছি। বৃহত ভানু কহিলে অগ্নি, ভানু কহিলে সূর্য, ভানু কহিলে কিরণ, এ অগ্নি সমান সূর্য কিরণ আউ জনা পড়ু নাহিঁ। আনন্দরে ভ্রমণ করুথবা বেলে গোটাই ঘটনা ঘটিগলা, প্রচন্ড পবন সহিত বর্ষা মাড়ি আসিলা, তড়িত মালারে মণ্ডিত বনগিরি শিখর।

গোটি আহুতি পড়লে বশিষ্ঠ মুন্ড পড়ব যজ্ঞের, গোটি আহুতি সরিগলা, দুইটি আহুতি সরিগলা, লোকে আহা আহা করছেন। বিশ্বামিত্র ভাবিলে হারিগলি হারিগলি, প্রকৃত আজ যজ্ঞ কুণ্ডে পাণি নিগাড়ি দেলে। বশিষ্ঠ কহিলে তুমি এবে ব্রাহ্মণ হইল, ব্রাহ্মণ হইল, ব্রাহ্মণ হইল, নমস্কার ঘেন মোর হইছ ব্রাহ্মণ, জীবে দয়া জাগ্রত হইছি এতে দিন, নুহ ক্ষত্রিয় রাজন, ব্রহ্ম বলে বলিয়ান জগত পাবন, এ দেবাধীন জগৎ সর্বং মন্ত্রাধীন স্তু দেবতা, এ মন্ত্র ব্রাহ্মণাধীন তেন ব্রাহ্মণ দেবতা, গঙ্গাবতী অঙ্গুষ্ঠে তর্জন্যা যমুনা নদী মধ্যে গোদাবরী শৈব সিন্ধু শৈব নামিকা, অনিষ্ঠা গোমতী তীরে হস্ত মধ্যে দুসাগর, ষড় তীর্থ ইদম প্রোক্ত ব্রাহ্মণম দক্ষিণম কর, ব্রাহ্মণ হস্তরে ছটি তীর্থ বাস করন্তি, পৃথিব্যা জানি তীর্থানি তানি তীর্থানি সাগরে, সর্ব পাপ বিনশ্যতি ব্রাহ্মণম দক্ষিণম পদ। ব্রাহ্মণর জীবহংসা নে করিবা হেলা তার ধর্ম, কহুছন্তি বশিষ্ঠ ব্রাহ্মণ ইয়ে অক্রোধ পরমানন্দ নির্বিকার মন, স্বার্থ সুখ বলিদান জগত কল্যাণ, হিংসাহীন ত্যাগ মন্ত্রে, ব্রাহ্মণর ধৈর্য ক্ষমা ব্রহ্ম জ্ঞান তন্ত্রে, হে ব্রাহ্মণ ওঙ্কার ধ্বনি সংকেত সুন্দর, ব্যর্থ অভিমান ছাড়ি পিন্ধু রত্নহার, কৃষ্ণ প্রসাদর ভাষা, ব্রাহ্মণর পাদ ধূলি নিত্য ও ভরসা। সেই দিন ঠারু ঋষি বিশ্বামিত্র মহর্ষি বিশ্বামিত্র নামে আজি প্রচারিত হলে, হে ব্রাহ্মণ।